0: গা এউরিং আবাদ দেমিতিবে হালুগে আদি কয়ামে দুহং এউরিং উফলা বুরাগে হুরি নুবাকামায়ে
1: يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ وَنَحْشُرُ الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ زُرْقًا
0: تَالَ فِلِ فُمَلَ وَيْدُوَ هُوِي عَدِ اَدْوَ هُمْ كُوْوَرِنْگِ مُونَتَ بِرْوَرِكَمُنْ نُوْوَگِمْ وَا حَالِ مَحْشَرَ فَنُوَا هُشِيمِ

0: ফাহে তিমান রসকলাঙ্গে ওয়াহি কুরবিমে এ আদম গে ফানে হামাকাশবরুম মি খালে গে ফানাই খালে গে ফানু গে আম্বি খাম্বলুন নং হুরি আদাবায় তরিকে ফাহে একলে গে থিয় দে খাম্বলুম সুয়ারু গে নেরেলিয় নুদেব্বা হুষকমে এরুম খালে গে ফানু দতি থাকা কুরিমতি লব্বন জেহ ওডা গেম ফানেতে
1: ইন্ন লাকা আল্লা তাজুআ ফীহা ওয়ালা তা'রা
0: হামাকাশাওয়ারুম খালেগ ফানাকং এথাঙ্গা বন্ডু হাওমেন নুয়েতে আদি উনু ওরিয়া উমেবেস নুমেবেমে
1: ওয়া আন্নাকা লা তাযমাউ ফীহা ওয়ালা তাদহা
0: আদি হামাকাশাওয়ারুম খালেগ ফানাং এথাঙ্গা কারু হিকুমেন নুলিবেনেতে আদি খালেগ ফানাং আবিগে হুনেবেস নুমেবানেমে
1: فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى
0: فاه شيطانا اكليغ فان وسواس دي بني اي آدم غفان اي غهم فرقل وافنما كليغ فان ابدا دمي هنوان شجرة الخلد غهاي ফানাবেগে নুদানে বেরিখামে খালেগ ফানা তিমান দক্ষন্তোয়ে

0: ফাহে এদে কাবালুং এ গাহুম ফারিক কুড়ুবে দেং এদে কাবালুংগে আওরা এদে কাবালুন না ফাড়ুবি আদি স্বর্গে গে ফাইতাকুং আওরা নিবা খুরবম ফেটবি আদি আদম গে ফানু একালে গে ফানু গে বেরি রসকলাঙ্গ্যং উরে দিবাডাগতে ফাহে একালে গে ফানু গে মাকসদ হাসিল নুয়ে মাগগলুনে
1: ثم جتباه ربه فتاب عليه وهدى
0: دين اكليغ فانوغ وري رسكلانغ اكليغ فانو خيار كوربي فاه اكليغ فانوغ مچت توبا لبا تدمغو دكيبيه

আদি তিমান রসকলাঙ্গে কুরওয়ানা ফুরগস দীফি মিহা দন্নাশ ফাহে হামাকশবরম এমিহকং অতি দতি দিরুলমকে আদি কিয়ামে দুহং এমিহকু খানু মিহেগে গুতগা মাহশর ফনুবা হুসিমে।

আলোগে বেরি রসখালাক খানু মি হেগে গতুগা মিয়ালা মাহশর ফোনু বি কিবেতো এ হামাকাশাবারুং লোলা ফেন্না মি হেউ খামগা দুনিয়া মাতিগা মিয়ালা বিমে।

খালেগফানুগে বেরি রসকলাগে হযরতুম এউরেন আযাব লাসকুরে বুমগে খালিমফুলে ইসওয়ে গোসফা নুয়ানমা আদি খান্ড এড়িগেমওয়া মুদ্দতিন ওয়ানমা এউরেন দুনিয়া মাথিগা আযাব দেবুম লাজিম বিজেহে।

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাতকে খজানা মুসানিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: মেগাহার্টজ FM ব্যান্ড।
1: মিজেহুনি কন্তক দিল আহিকন মিতনু এমমে ইনচি বিসকুরিয়াকে জাসা দেবে নিবারু নকুরিয়া মি পিকাপে বিসকুরিয়াকে নুচেন
2: এক্সকিউজ তাঙ্কলে তাক্কা ফাননতা
1: দত্তা মাবেস মিওনা তাঙ্কলে নুদিবিগেন্নে
2: আহরেঙ্গে গে দরুমতি গে তিনি তিয়াপুরে তাঙ্কলে কুরিয়া বিএস ফাহতে বিএস জাসা দেম আহনা গিয়া বাদেবেনি
1: এহন্তা সরি
2: দরফা সামা তিতা ইন্দেগেন কোচেত কিয়েবেনি বেরুং গ্যা মেইবে আড়ুফক গন্ডু লাহিকেন নু কিয়াওয়াক
3: মাম্মা ওকে মাচ্চং এরিয়াস কিয়েবেতা জেহিকেন হুরিগেন লাওজাহা শোকুলে আড়ুনু এহেন আড়েন নিবে আতি এগে মাতিবা হাদা আড়ুফক গন্ডা হেতি বলু করি সাহেব
2: দেন কি কুরআনি দরফলা এ হেলি কুডামিহা ইরুকলে নুয়ান নিন্দাওয়া ফমিনকু মেলি ফিহারে আদে নিউলুনি এন হেলম ভাইরা নামাদা বেসারা
4: হামহে মে মাহদে গায়ম করমা কমমে মিহে কোস এমিহে কে ফরদি জিম্মা আদা করবা
5: রাজ্যা রাজেম বেরুগে ফান্নানুগে এমমে ফাহুগে মাসকে তাকা দাইরাগে শাওকুয়েরি খবর তাকায়কো
6: ফিল্মী দুনিয়ে
7: সিনেমা তাকুং সিরিজ তাকুং আদি ফিল্ম তাকুং
8: আনা মাফ করে কামনা
5: ফিল্মী ফান্নানুনা গুলুহুরি খবর তা
9: OTT platform tauge series taka kuru film takuge wahakata
10: divai rajye gadu munufuhi film ge daira ya film eki eki khabaru ta genistinuma
6: filmi duniye honir duhoge menduru kuri 11 kadi fanara
5: engha 47.49 kilohertz medium wave adi 89 megahertz fm band
6: hama ekani divai rajye gadu
11: মুদাররিসিকে আডুম
12: তি মুসা গফানো মিশ্রং এমপরি বডাগত মুসা গফানো মিশ্রং এমপরি বড
11: দারিবারুংগে সওয়াল তাকায়কু
13: ফুরতমা এরি বটকা নেন এসোলো এগালে গফানো
11: ইব্রাতুম ফুরিগেমবা ওয়াহক তাকায়কু দিবি রাজ্যে গডুং গেনস্তেনি
14: ফানোস কমে হকরতো একি হাভির হাতারুকটি ফানারে রিপিট কমে আঙ্গার তো হেকে হাবির হাতারুকটি ফানারে
11: এংহা 47.49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড দিবেহি রাজ্যে গেড়ো
15: হিবরা উম্মি
16: মি মুবারা তো আলুগণাং আ তাজরিবা তাহাকা আ মাউদুমাত তাকে আলুগণা ইংগেন দানি কামুগে ফোনি উম্মেতুগা
17: মি হরি নিয়ক কান্ডালাকে তে মিগেন দেবেম কুরিয়াকা দান হামা
18: হিতং এরি মি ফার বাড়ুয়ানি ওয়ানে লিবুনাস নলুবুনাস লিবে তাজরিবা কি আলুগড় দেখে কতকে বড় বড় ইচ্ছে
19: ও ফেন হাগিগতকং হেদুমা বাবেরিন পুরা উফাবেরি দকু
20: বেস্ট রেডিও প্রেজেন্টার কম্পিটিশন গে টাইটেল উফলালা বাবেরি কি
15: ರೇಡಿಯೋ ಪ್ರೋಗ್ರಾಂ ಹುಷಳಮ ಶೌಗರು ಅಪರಾತಕ ಖಾಸ್ ಹೋಗೈನ್ ದಿವೈ ರಾಜ್ಯ ಗಡಂ ಕುರೆಗೆಂದ ರಿಯಾಲಿಟಿ ಶೋ
21: ಫಹಿ ಪೇ ಪ್ರೆಸೆಂಟ್
22: ಬೆಸ್ಟ್ ರೇಡಿಯೋ ಪ್ರೆಸೆಂಟರ್ ಕಾಂಪಿಟಿಷನ್
19: ಹುಕುರು ಅದಿ ಹೊಣಿ ಹಿರದು ಹೋಗೆ ಮೆಂದುರು ದೇ ಚಹಾಯಿರು
15: ರಿಪೀಟ್ ಹುಕುರು ಅದಿ ಹೊಣಿ ಹಿರದು ಹೋಗೆ ರೇಗಂಡು ದಿಹೆ ಗಡಿತರಿ
19: ಎಂಹಾ 47.49 ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ 89 ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
15: ಫಹಿ ಪೇ ಪ್ರೆಸೆಂಟ್ಸ್ Best Radio Presenter Competition. Mi Mubarak de co-sponsor ki Wholesale Point.
5: Present kurum ke dairain Mother Satak ke darivarum ke hunar takkalo.
18: Shay edo hosko captain ke magam lebung ero shay khonkal ego sastake kore wone.
19: Hama vara vara ufal edo.

আলোগে বেরি রসখালাক খানু মি হেগে গতুগা মিয়ালা মাহশর ফনুবি কিবেতো এ হামা কাশাবারুং লোলা ফেন্না মি হেউ খামগা দুনিয়া মাতিগা মিয়ালা বিমে।

খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হাদরতুম এউরেন আজাব লস্করে ভুমগে খালি মফলে ইসে গোসফা নুয়া নম আদি খান্ড এড়িগেম ওয়া মুদ্দিন ওয়া নম এউরেন দুনিয় মথিগা আজাব দেবুম লাজিম বিজয়ী হে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দিবেহরাজেগ ইজ্জতের রাইসুল জমহুরিয়াগ আমি কামালুম, ম্যাডাম সাজেদা মোহাম্মদ, নীলান্দু দায়রাগ ইজ্জতের মেম্বার ফাতমাত সাউদা, সিহাতা আইলা ইজতিমাই এহিয়া বেহে ওয়াজির গিলা আলী, নীলান্দু কাউন্সিল ইদারাগ রাইস আলী আহমদ, মি বুজারাগ ইসবেরিং ফা ফতল হসপিটালগে ম্যানেজার আব্দুল জলিল আহমদ, ইদারা তগে ইসবেরিং এম এফ ডি এগে মুয়াজ্জাফুং বাডাগেন তিব্বেবি এম এহা ইজ্জতেরিং দুরা গাতুং মি হাফলা বাল্লাওয়া আদি আডোসাওয়া এম এহা ফারায়তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মি আহর দুনিয়ে কাবো তেকেতিগে রক্কাতেরি কামগে দুয়াস ফাহা কুরমা বাবা মি হাফলাগা বাবেরি বাডাগেন্নাওয়া এম এহা বেফুরনা ইহলাসেরি মারহাবায় দান্নাওয়া। বাইনালাগুয়া মি মুজতামায় মিয়াদু আড়গনমেন কুরিয়া মিদানি কাপোতকেতিগে রক্ষাতেরি কামুগে মুহিম্মুকাম মজাঙ্কো হোম্মে মিহাকাম্মে রক্ষাতেরি ফায়দা হরি কাপোতকেতি লিগুমা মগফাহি কুরমাট্টাকা এম্মেন গুলিগে মাসেকে কুরমুগে ওয়ারুগদ আজুমগা কোম্মে মাহোলেগা রক্ষাতেরি কাপোতকেতি বালিমাডুকামাং হাল্লে মিয়াহারগে শিয়ারগে দশুং দিমাওয়া গঞ্জে হুন্তাকা লিবেং হুরি ফুরসত্তাকা সাইন্সা তফাস হিসাবগে আলিগা এম এহা ফরাতকা রক্ষাতেরি কাবোতকেতি ফোরকোদ্দিন মট্টাকা হল্লুতং হোদুমং এহিবেদে কাবোতকেতি জরিয়াইন ফেতুরে বালিতাকি মুড়ি দুনিয়ে কুরিমতি বেফাওয়া বড়ু নুরাকালাক বাইরো মি আম সিহতশা গাউমুগে মি ইক্তিসাদং এ নুহানু বড়ু গঞ্জেহমে কাম মিহেন হুরুমায়কু দিবেহি রাজ্য ফদ ইম্পোর্ট মুদল বরোসাওয়ে গাউমেগা কাবোতকেতিগে নিজামং অন্য ইতবারু দেমহেট্টু মট্টাকা কাবোতকেতিগে রক্ষাতেরিকং খশবর কুরমকি কুম্মিহেন কুরঞ্জেহে কামে এগতুং রাজ্যে গা লিবেন হুন্ন কাবোতকেচেকি সিহি গতুন রক্ষাতেরি কাবোতকেতিকং কশবর কুরুমা এম এফ টি এম মেদু নকেন্ডি দানি মাসেকে কুরমু মিগতুং এতেরে কুরা কাবোতকেতি বালা ফাস কুরুমা কাবোতকেতি উফদ্দা হিদমেদ্দে তন্তং গাওয়াদুং অডিট কং ইন্সপেক্ট কুরুমা সাম্বর নগা তহলিল কুরুমুগে ইতুরুং আমুং হেলুন তেরে কুরুমাকি মেদু কেন্ডুমেন নেতি মি অথরিটিং কুরমুদ্দা মাসেকেত্তা হাম এহেমে দেহা সাবিস নাহাড় উজুদ বেগেন দিয়া কাবোতকেতিগে রক্ষাতেরি কামুগে গানুনকি কাবোতকেতিগে রক্ষাতেরি কাম বেলেহেট্টুমুগে নিজামাল্লিবুনু ওয়ারব বড়ু কুরিয়ারুমে মি গানুনগে দশুং একুলাওয়ালঞ্জেহে গাওয়ায়ত্তং একুলাওয়ালুমগে মাসেকে মিহারু দানি হালুই কামায়কু কুরামু আদি মি গাওয়ায়ত্তকায়কু ফুড কন্ট্রোল ডিভিশনগে হিদমেত্তং হারদনাকো আমুন্ন লুই ফসেহওয়ানে গতকং হিদমে ফোরকোদ্দিনুমা অনলাইন পোর্টাল তা কং হিদমেত্ত বদল কুরুমা বাইনলাগুয়ামি আইএসও মিঙ্গন একক্রেডিট কুরুমগে মাসেকে ওয়েস মিহার দানি কুরেমু মিফদ নিজামে বিনা কুরুমগা সাইন্টিফিক গাবিল কং ইতুরু কুরুমগে গতুং ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি হরদনা কুরুমগে মাসেকতে কি ফাহাগ কল্লেবে মুহিম্মু মাসেকতে এভিডেন্স বেস নিজামে গায়েম কুরুমা বেনুমা সাইন্টিফিক হেকি ফোরকো দিনুমট্টাকা জামানি ওয়াসিলাত্তাকায়কু ইতুপার হিফে তাহলিল তাকে কুরেবেন ইন্তিজাম হামজে হিফা উতমাকি কুরিমতিওয়া গঞ্জে হুন্তাকা ফায়দা হুরি ইজাবে দিনুমা মগফাহিওয়ানি কামে মিদুয়াস ফাহা কুরুমগে গতুম বেবুনু হরকাত্তগে তেরেগা কাবোতকে রক্ষাতেরিকং কশবর কুরুমা গুলে গতুম ফাফ নীলন্দুগে রয়িতুন্ন আমাজ কগ্গে রক্ষাতেরি গতুগা কাবোতকে গেঙ্গুড়েনি গত্তকা গুলে গতুম হেলুন তেরিকং ইতুরু কুরুমা ডোর টু ডোর হরকাতেং হিঙ্গুনু মি হরকা হিঙ্গাফাওয়ানি এম এফ ডি এ আই ফাফ অতোল হসপিটালগে মুয়াজ্জাফুন্নাওয়েস একু মি আহারকা লিবিগেন দিয়া মাওলুমাতগে বেনুং হসপিটালগে মুয়াজ্জাফুন্না রাশুগে রয়িতুম বে সিফানে কামং উম্মীদ কুরাম কাবোতকেতিগে রক্ষাতেরিকং কশবরকো আমু সিহত রক্ষাতেরি কুরুমট্টাকা মেদু কেন্ডুমেন নেতি বুর মাসেকেতকে কুরাওয়া হুরিহা মুয়েসেসাতকা ফান্নি মাহিরুঙ্গে ইহলাসেরি মাসেকেত্তা মি ফুরসতগা ফাহা কুরা ওয়াকিং হাসকো মি মাসেকেত্তা কুরিয়া গেন্দিউমা মেডাম সাজিদা মোহাম্মদ দেব্বা ইরশাদা এব্বারলুং ইহলাসেরি কামায়ক বালায়গন্না মিয়াদুগে মে রশ্মিয়াতিয়া হুরিহা বেফুলং আদিবেস এফ আর মারহাবা দন্নামুং আড়গনগে ওয়াহক ফুর্নিং মালা কাবোতকে রক্ষাতেরিকম আড়গন মেং কুরা মাসিকতগা কামিয়াব আহরকম গা মিয়াহারু ইসলাবাশি আমিন। ওয়াসসালামু আলাইকুম।
1: শুকরিয়া ডিডিজি তুমা কুরিয়া দেঙ্গতি কাবোতকেতিগে হিদুমদে তান্তং হিঙ্গা ফরাত কাবোতকেতিগে রক্ষাতেরিকম আহলুয়েরি কুরমুগে প্রোগ্রাম সামাবর ইফতিতাহ কুরুং সামাওয়ার ইফতিতাহ কো দেবুং এদি ওয়ারং আদাবুয়েরি কামায়কু ওয়াজির গিলা আলীগে আরিহুং এদেন ariuga fafator hospital ge manager baver wada gen devung edeng

මේ හැෆ්තාගේ ටෙක් ඛබර තකයි කොස් මේ වද්දල් කොල්ලි අල්ගොන්ඩ මූසා රෂ්වඩ් ටෙක් ඛබර තවගේ සුරීතෝගේ තිරේගා කෝඩින්න නුලා එපෙහෙදේන Google AI Studio Android phone තක තාරෆ් කරණි මේනස් 1.6 ගේ බෝඩ් අප්ඩේට් ඒ තාරෆ් කුරි ඛබර ගිතුරුන් GitHub ගේ මුහිම හිදමෙත් තක බුරු එරි ඛබරගේ තෆ්සීලවස් මිකඩීගා خبر دو کے تفصیلات کو کوریا دانا Google AI Studio Android phone تک تعارف کو کوڈینا نولا فون اپ ہے دینے مگ پائی کو دینما Google دین پڈ بدل گینن تیار وچ ایکون فونی گہری IO کانفرنس پہ X میدور کو ہام کو فوا گتو گا ڈویلپرنا AI یا شاوگوری وا فرات تک ویب سائٹ میدور کو بین کرمن دیا Google AI Studio platform miharwani application ege gotuka Android phone taka nirmattaka Play Store ga pre-registration huluwala fa mege iturun kuriyang ettanuga Apple ge App Store avs mi application taraf kurani kama Google lum bune mi a application ge me hasa sifeki avs varaka coding ne gunu kama ga vies hama ekani aadage bahuruwa liya liun takun amil application taka game taka trigger ta fata beenu teri tools ta fasiya kama ko fedumge fursatu aamo beenu teri na libigen diun මේ කොම්මෙතන්නේ ගෝරිගෙන් වෙස් ෆෝන් මෙදෙරකෝ අමල් හියල්ත සීදා ඇප්ලිකේෂන් එක බදල් කොල්ලුම ලිබේන වර බොඩ ෆසේ හේ මේ ඇප්ලිකේෂන් ග අමල්ලෙන් එපෙදුමක ඉතුරුන් එහෙ මීහුන් උපද්දාපවා ඇප්ලිකේෂන් ටෝග ටීම් නොත ෆාර්මා බදල් කොල්ලාගේ අමල්ල ගොයිකොත බේන කුරුමගේ ගාබල් කම්බස් හිමේනේ আদি AI ইন অ্যাপ্লিকেশন এ হাদা নিমমু ফোন আ নোটিফিকেশন লিবুমা লিংক মেদোরি কোন এহেম মেহুনা এ অ্যাপতন হিসসা কুরুম ফাদা গিনা ফিচার তকে মিগে তেরেগে হিমেনে মে প্ল্যাটফর্ম আকি ফুরতম 2023 বনা হারগে মার্চ মাহু মেকা সুইট কে নামুগা ডেভেলপারনা টেস্ট কুরুমা হেদি ওয়েবসাইটে নামেস গুগল কে জেমিনাই মডেল তকায়কু মে হারগে কুরি কোলবানি এনটিক্রিভিটি কিয়া কোডিং এজেন্টে মিগে তেরে ইতরু কফা মে এজেন্টু গে সাববুং এআই বেন কোগে মাল্টিপ্লেয়ার গেম তকা লাইভ ডেটাবেস তা গুলওয়ালুম ফাদা বডিতি মাসেকেত সিদা ফোন কোলুম গে গাবিল কা মিহারওয়ানি লিপকিং গোসফা ٹیکنالوجی کے دائرہ کا فاگنگ ایس وائب کوڈنگ نوتا املے کوڈنگ نولیا ہمے کنی ٹیکسٹ پرمپٹ پین کو گین اے ائی میدوری کو سافٹ ویئر ہیدوں ورب بڑا مقبول امن دائرو گوگل دندنی ایکون فونی کے اے ائی ایکو سسٹم فلا کرما گینا مسکے تکے کرمو ایگو تو میڈیا ہار کا فاکول گوگل ورک سپیس سٹوڈیو تعارف کو آٹومیشن مسکے تکن ہاس اے ائی ایجنٹوں افدوم کے فرصت سوڑی ہڑوا لافا Google AI Studio phone taka genamuge emme bodu peenmaki miiga kurin hamekani computer takun kuramundia mifada bodeti AI masekketta aamu komme miyakavs fasiyakamak phone kollevene mahawle pina kurun

0: বাংলাদেশ মেচ ফেলেনি নয় জার আরো মেরাদ করে মেচ কি বদল কল্যাণ মেগো দাদু স্টোরি হওয়ার কল্যাণ আসলে
1: দেবে মেগেনস্তেনি ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট আফগানিস্তান পাকিস্তান বদল করে মেচ গালর দণ্ড মাগুতো গাড়ি মিহার হাগাড়ি সোমিনেট তেবি সেকুন্দ মিদি বেহরাজ জেগাড় দেন করে দানি ইংরেজ বাং খবর

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ার ওয়া মিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಅಸ್ಸಾಂದಿಯಾಗೆಂದವಣಿ ದಿವಿಹಿರಾಜ್ ಜಯಗಡು ಹಾಗಾಡಿ 16 ಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ಎನಿಸ್ತೇನೆ ಮೀರೆಗೆ ಮಗರಿ ಬಣ ಮಾತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে মিস্তকুম করে এম হেও মি হকি এ নাগে উমর দিগু মায়কু এ নাগে আমল ওয়েস রাঙ্গালু মি হাই
2: মি দিবেহরা জেগাডু হেগ্গডি তিরিস ফাস মিনিট গমি গেনস্তেনি মিরেগে ইশান মাদওয়াগুতুগে বঙ্গিয়া বঙ্গিতুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: আডুই বিচে তা সিরাজ কম ফান্না নে গ্যাডেং এইবুনি ইতিয়ারি জবাবে দে না ইঙ্গে সিরাজ ইতিয়ারি জবাবে দে না উমর হান্নান বারি
1: আন্না বারি বারি বারি বারি
0: বারি ইয়াগিন তা
1: নাগে
0: ইয়াগিন মি বারি এন নং ইগে মি লাওয়া কিয়া দি ফাওয়ানি উমর উমর কে আডু ইবুনি আ একামস তেং আনি সিরাজ জালাবা গেনেস তে নেগে কমফার এতক কহাস কোলানি
1: বলি বাহম বে আ দাগোবা বাবা সোমা বাবা মি মারিয়াম মি বলম কই না বাডিয়াম বাবা সোমা হা কই না ইন্না বেটা গেস্টো না
0: মিলাবাদি এহেম ফারাতক সাস কোলানা মোহাম্মদ রশিদ মিহারু মিগটিগে ইন্না নাডুয়াহা সিরাজ এহেম বিমা বরং উফাবেজেঙ্গে বাদ্দালুইমা বাকি বেলানমে
1: আরে শুকরিয়া
0: মারহাবা